গলালে ছুটি ছোড়ো মন গয় মরে রাগারাম তো কান লাই ভোটে ভোটে মাইলে তাল গরম রাগারা বারে কো।

জানামালায় যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলতলে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমান।

0: ওলাদিন চুপাব ওলায় গারা দেনে মুদাই না হাই না ত্রাতা রাজা খুশি হুদাই তরে আবা ভজে ফলকে রায়ে রানী একসাইয়ে কিয়ে সাবা কায়ে এতো ভয় লাউ ভানে তিমধ্যে পটরা
1: লক্ষ্মী পার্বতী বিষ্ণু রুদ্র যমরা শ্রীচন্দ্র সূর্যহরু।